0: কাতি মিধি মতি জিগারো এগারো মিধি মতি কাতি মিধি মতি মিধি মতি কাদাতি এগারি জিগারো তা ერთიც გითხარო, კარგად გითხარო, ვეღარ მოთხარო, ვეღარ მითხარო, ვერ გამოთხარო. ჰოდანო გათხარო,
1: დარი გური გარი.